শ্রোতাবন্ধু নমস্কার, কিছু মিঠা মিঠা কথা মিঠা মিঠা গীতক নিয়ে আপনার প্রিয় কার্যক্রম গীতাঞ্জলি পরিসরক মিঠা মিঠা স্বাগত আপনার।

এতেবেল যাই কার্যক্রম রিলে করে প্রচার কলু বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার আকাশবাণী কেন্দুঝর কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়ম ওয়েভ 198.3 মিটার তথা 1584 কিলোহর যোগে এফএম ব্যান্ড 100.1 মেগাহর যোগে এই কার্যক্রম আপনার একসঙ্গে শুনেপার লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্যে সময় বর্তমান স্টুডিও ঘড়ি অপরাহ্ন 5টা সময় হয়েছে আপনার প্রিয় কার্যক্রম ইন্দ্রধনু শ্রোতাবন্ধু ইন্দ্রধনু অগণার আপনার সাথে স্বাগত তবে অনেক গরম ভিতরে আজ যেতবে টিকি ধরণী রাণী বর্ষার ভিজিছি আমি বি চালু ভিজিবা সুন্দর মধুর গীতরে প্রারম্ভের গীতটি কণ্ঠদান করেছেন কুমার সানু চলচ্চিত্র স্যার

শুনতে আকাশবাণী কটক কেন্দ্র কার্যক্রম আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান স্টুডিও ঘড়ি রাতে 7টা। এথর শুনতু কতটি ওড়িয়া অ্যালবম গীত। প্রারম্ভের গীতটি কণ্ঠদান করেছেন বাবুল সুপ্রিয়।

নমস্কার, জেলা খনিজ প্রতিষ্ঠান কেন্দুঝর বা ডিএমএফ কেন্দুঝর দ্বারা প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ রু স্বাগত জনাউছ। কেন্দুঝরর আরাধ্য দেবতা মহাপ্রভু শ্রী শ্রী বলদেবজীঙ্কর পবিত্র রথযাত্রা পাই এক প্রস্তুতি বৈঠক শুক্রবার অপরাহ্নরে কেন্দুঝর জিলাপালঙ্ক কার্যালয়স্থিত দরবার হলঠারে অনুষ্ঠিত হয়েছে। জিলাপাল বিশাল সিংহ অধ্যক্ষতার এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকরে জিলাপাল শ্রী সিং উদ্বোধন দিয়ে সমস্তে আগামী রথযাত্রাকে আনন্দ উল্লাসর সহ শৃঙ্খলিত ভাবে পালন করিবাকু নিবেদন।